0: أذكارুল মাসা, জিকির সরে।
1: আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির।
2: Artinya, ya Allah, denganmu aku masuk sore hari.